0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং এইতেই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতে এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী সুগম সঙ্গীতটি শুনন্তু, অরুণ মন্ত্রীঙ্কর রচনায় গাইছন্তি শিব।

0: জন্ম হওয়া মাত্র বাপা মা সভারে গোটিয়ে নাম দিকে আজ্ঞা জ্যোতিষ ডকাই গোটিয়ে নাম
1: আচ্ছা
0: এই যে খড়ি পাঞ্জি পকাইলে বলে এইপরি দুই গোটি নাম হল আজ্ঞা গোটি হল শ্রদ্ধানাম আর গোটি হল জাতক নাম নহলে কি বাপা মা গেলা দুলা পুয়া হইলে তাকে তিনোটি নাম দিকে আজ্ঞা নহলে আপনার রজা হর পু আজ্ঞা বড় হব
1: কন
0: হলে আপনার চারি গোটি নাম হওয়ার কথা হলে দুইটা নাকি তিনটা না চারিটা না আপনার কতটি নাম বলে কহিলে
1: নাম
0: হলে মু কন ভাবুছি বুঝলে আজ্ঞা
1: কন
0: মু ভাবুছি আপনার দশটি বাপা কু দশটি মা
1: আজ্ঞা
0: হলানি কি হে বাবু বলে আমার সমস্ত না গোটিকে বাপা গোটিয়ে গোটিয়ে যদি আমার গোটিয়ে না গোটিয়ে বাপা আপনার মধ্যে দশটি না দশটি বাপা টি মু তুমি তাকে কি স্বর্গরে কি স্বর্গরে কি মর্ত্যরে কি পাতাড়ে কোটে
1: পাড়ে
0: কি হে আজ্ঞা বলে আপনার কোটে কো উপকার করি কেউ নামটি পাইছেন কহিলে সিনা বিশ্বাস যাবি হে বাবু
1: আচ্ছা
0: আপনার কবে খালি পাইছি পাইছি বলে কি জাঁপারি আপনার কো স্থানের কো প্রকার করি কেউ নাম লাগছি সমস্ত বুঝলে আজ্ঞা কহি দিও আপনার দশ নাম কন কন কন দশ না এ দশ নাম আপনার কি সে কতবে কো স্থানের দিয়েছেন সমস্ত বুঝলে ভালো সংক্ষিপ্ত ভাবে কুহত আজ্ঞা
1: আচ্ছা
0: আজ্ঞা
1: তবে মো দশ নামর বৃত্তান্ত কুচি তবে মনে রখ
0: আজ্ঞা কুহ আজ্ঞা লক্ষ্য কর বাবু অর্জুন ভাবি দশটি নাম অর্জুন দশ নাম কন কেতবে কো স্থানের কো নাম লাগছেন

ডাহাণ হস্তরে ধনুষ ধরি যুদ্ধ কলে বোধ সেটি দূর পর্যন্ত বাণ বিধি পাব। আচ্ছা আচ্ছা, দুই হস্তরে সমান ভাবে ঈশ্বর বিধি পার যোগ না সব্যসাচী। পাঁচ গোটি নাম হল আজ্ঞা, আহ রহিলা মাত্র পাঁচ গোটি নাম।

0: আকাশপথ প্রভাব আসন্তু শুনিবে সন্থ তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানস।
1: এপিসোড 31, 3-1।

0: কইলে কি কি সার ব্যবহার করছো ভাই? এবে
1: এবে আমি ওটাইছি ওটাইছি গ্রুমর ইউরিয়া পটাশ তিনটা দিনছো দেওয়ার করনি।
0: যেদিকে বিক্রি বটা বইলে ধান কোটি করছো ভাই?
1: আমি মান্ডি রে
0: মান্ডির ব্যবস্থা বুঝি হচ্ছে ভাই, সুবিধারে বিক্রি বটা পারছি
1: বিভিন্ন প্রকার
0: সংরক্ষিত রখবার অছি, তাকে যত্ন করে রখবার অছি, আইলা দিন কে বিক্রি বইলে হচ্ছে কি না ভাই?
1: আমার বাটে স্থল ভণ্ডার হইলে বলে এমনি উত্তর বাটে আছে ও দক্ষিণ বাটে মালি মন বেশি চাষ আছে, তারপর এমনি শীতল ভাণ্ডার নাই পাই বেশি জয়পুর নালাইনি দরাগুড়া বুধবাট নেই কই বি গেল নি।
0: যেতকে নয়া সরকারি যোজনার কেবে সামিল হয়েছ কি না সরকার বাবু মন ঠুমিস কি না?
1: সরকার সুবিধা হইলে মাছ চাষ রে পাইলি মন।
0: মাছ চাষ করছ?
1: হ্যাঁ।
0: এলে মাছ চাষ করব বলে কি কিন্তু মনরে ধারণা আইলা ভাই?
1: মাছ চাষ হইলে গুটু উত্তর এমনি সকিয়া গুটু কালি কম ডাবুরে ছাড়লি তি গুটু 800-900 এমনি বিক্রি গুটু লাভ হইলা। আজি ডকুমেন্ট কালি পারা পয়সা দিলে 25,000 বান্ধবার পানি রকবি বলি বলি মাছ গাল মাছ লাভ হয়েছি। পিয়াজ কি এমনি পনিপরিবার লাগলে পিয়াজ পনিপরিবার পাইছি এই পরিস্থিতি ভাবি গাড়ি মুই যে বন্ধ মারি পনিপরিবার পাইলি আগা মাছ চাষে লাভ পাইলি আগা
0: ছাড়িকে
1: গোটে মাসে কে 15 দিন আমি দাঁড়িয়ে দেখতে বেমার হইলা নাকি কোনটা বড় কি নাই বলে খাদ্য দিতে যাইব দেখতে রেবার আছে মধ্যে দেখতে রেবার আছে। পরু বর্ষে ম্যাডাম আমার পিসি আজ্ঞা দাঁড়িয়ে দেখলা বলে উকুনি হয়ে গেল শুনেছেন মাছ কে উকুনি সব মাছ থাকলে উকুনি তো সব মরজি হইবে বললো কেমতি আর কেমতি আর বলি গোটে আমার সে পোয়া আছে ফোন কালা পিসের আজ্ঞা ফোন আজ্ঞা আমার মাছ এমনি দিয়ে গেলাই কেমতি গেল সি বইলা আজ্ঞা ফোন কালা যে অমক মেডিসিন গোটে আনো বলি সে ফোন কালা গুটে মারছিস দাদা ম্যাডাম সে উকনি কেনে কাইটা নির্মল মাছ বলে গেলে
0: সবুজ জল এনতি মিশা মিশি করে দিলে না গুটর মোর মাছ একা দিলে
1: না এনতি মিশা মিশি করে ম্যাডাম বাকুর রুই কাপিও এনতি মিশাই গরি
0: খাদি বলে কিস কিস দেবার ভাই মাছ চাষ করলে
1: মাছ দানা বলে গুটে গাছে ম্যাডাম পুড়িয়া রুমটা সেটা কান দেবার আছে কিনি আর গরি আর পিছের আগে 2 বছর দিলে আসতাবি
0: সেটা ভি তুমি সরকার সুবিধার পাই পারলো?
1: হ্যাঁ সরকার সুবিধার পাইলো ন কেটলে এনতি কিনি আনলো নি আর
0: বলে কত দফা দেবার মাছ মনকু খাদি বলে
1: ৬০,০০০

0: এ পর্যায়ে শুনছিলে শ্রোতাবন্ধু কার্যক্রম কিষাণ পাড়ে।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, তা রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: সকি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিল পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রিট সিমেন্ট 64 বছর দৃঢ় মূলদা, চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আকাশবাণী ব্রহ্মপুর, আসন্তু মনোরঞ্জন দুনিয়ারে কিছু সময় পাই হজিযিবা এবং শুণবা কেতোটি সুমধুর কথাচিত্র গীত। প্রথম শুণন্তু কুমার সানুঙ্ক কণ্ঠরে কভি হ্যাঁ কভি না, এই চলচ্চিত্রর সঙ্গীতটি।

শ্রোতা বন্ধু, শুনছিলে জগজিৎ সিংকে কণ্ঠকে দুটি হিন্দি গজল আকাশবাণী প্রভাপুর। বর্তমান আসলে শুনবে কতটি হিন্দি চলচ্চিত্র সঙ্গীত। এই ক্রমে আমি প্রথমে নিয়েছি সড়ক চলচ্চিত্রর গীত, কুমার সানুঙ্ক কণ্ঠক।